0: এ আপনি লগি কাইসা 100 গ্রাম গাজর মানথগ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আস লোহা নিকোটিন এসিড আকুরক গাজর ভিটামিন এ কবাং কুক মানথমা বাগই রাটকানা তাই ক্যান্সার হাই বেমার রোগনি ইয়াকনি কাসুথানি বেলাইখেন সিনশাকনু চুবাব গাজর মায় খুইতানি চুবাব তাই থৈনি কোলেস্ট্রল লগ্ন কমেরিও তাই গাজর সিনি বখানি বেমার কাসুতানি বো বেলাইখেন চুবাও হাইনি বাকি সঙ্গ গাজর ন মাইচামানি লগি সেলাটসনা মেরক সালব্রম চাখে বেলাইন সিনি শাকনি বাকি গাহাম কে বনতাও কাইনা থাকে আগিহিংগে তো কচাং মা মল লগ সিমি সে কাইমান ফেও তাবকে সিন ত্রিপুরা হাস্তেও বহাইন গুবনে বাকি কচাং দদর কিসা থাই আমহাই আমহাই জরা নাঙ্গ তাই আপনি বাকি সঙ্গ যে থাইন সাইনে নাই আ জায়গাও তৈ লুনা কিসি যা শেপ গনাং আমহাই থাইং না নাংনাই তাই তৈ রক চু জাগাই দঙ্গ এবার তৈ রক কাসু জাগাই দঙ্গ আমহাই থাই রক সঙ্গনায়ই দং না নাংনাই হা ন পুলে ন সুবুক সুবুকে চুয়াই চকাম রক সবই মানা গানাই আপনি ইয়াগুলো সঙ্গ জৈব সার এবা মিসকি গ্রাননি হা রক সাবলৈ রিমানো আপনি ইয়াগুলো গাজর বুসলৈন সঙ্গাও কাইসা লুন খাওই লাইন বাই লাইন সঙ্গ ফবুই রিমানো বুসলৈ ফব মানে কাইসা লুন বাই তেকেসা লুন 30 সেন্টিমিটার এবার 30 সেন্টিমিটার খে চালনানি নাংনাই চারা আসেই ফাইমানি ইয়াগুলো কাইনি চারানি বিশিঙ্গ তুমুং ন কুবুংনি দংখে বরং 10 সেন্টিমিটার এবার 30 সেন্টিমিটার খাই চালিনা বাকি যে কুবুং ন ফুয়ে মাখি বিনাই জৈব সার নাইট্রোজেন ফসফরাস তাই পটাস রোগ চাষ খাইতেনি রেনা খে রুই মানো কবহাগেন ওরাম ওরাম কিসি সা নাংখে বা তৈ রক লুনা নাংনাই গাজর বুঝলি ফপ মানে তালথামনি সিমি তালব্রী নি ইয়াগুলো নসং গাজর ন গবাং কেকাইকে বা সঙ্গ হাতেও ফালেই রং পুষারক আজি মানো গাই সঙ্গ নক বহাইন সালব্রম চানানি বাকি সং আবুনো ইউজ খাইমান এবার সিনি নক নুকনি বাকি বসামগ নাঙ্গ গ্যাসক জরা সংখানা লাইকা গাজর কাইমান রোগী কক থাইসা থাইনি
1: হাঙ্গে তিনি সালো কিসে পাটি মূল সাইমেলা তিনি ওয়ার্ল্ড ফার্স্ট এইডস ডে হাঙ্গে ফার্স্ট এইড রোগ সাইমানো যে চিনি সাগ্রক ইয়াস দেরা মুরংখা সাগ্রক দুকমা হাঙ্গে ফার্স্ট এইড চিন বাকি বেড়ে সামুং নাম আউন বাকি চিং চিনি লগি বহাইন অন্তর নাম তাকে সব দো তিনি গ্র্যান্ড প্যারেন্টস ডে গ্র্যান্ড প্যারেন্টস সাইমানো চিনি নানা দাবুরনি কক একচুয়ালি চিনি লাইফও চিনি সংসারও সঙ্গ অবন বেলাইখানো নামমানি চিনি অক্রা সাকরান বহাই সঙ্গ বরন্দমান বিশিংটিনি অবন তনা নাঙ্গু তাকে সঙ্গে ইউনাইটেড নেশন ডে ফর সাউথ কোঅপারেশন আবঙ্গা কাইসা চিনি রং ঠং বেলাই ক্রাক খাইজানো বাকি চিনি সাউথ এশিয়ানি অসামগ্রণ খাইমানি সাল তিনি অসালো যেখে চিনি হাইমরুনো তেও বুসকাং ভাগ লাঙ্গি থাঙ্গি নেই তেও কাহাম গ্রং খাইনা বাকি তিনি নসলো ওয়ান সুকমানি সাল গাঙ্গে নং যতন তিনি নসালো সং অবাহিক ওয়ান সুলো নেই ফাইদি চিনি বাহিকে চিনি সোশ্যাল ইকোনমিক হ্যাকে বা চং বাহিকে বুসকমা আগুনাই আবুন তিনি কক সালাইন বিং দি তিনি নও ও চিনি হাইম খরাম পান্দন বাহিন সং অমাহিক নো কম ঠং লাই টং লাইও গাঙ্গে
0: আও হেকেতাব হাইনি খরং পান্ডব তিনি ককথুম দোকানা না ফাসিং থাকলাইসন তিনি ককথুম পুলেও আনি আফাও দঙ্গ খাই হাঙ্কর বিশৃঙ্গ খবজাক ভারত বাংলাদেশ আরি আমচায়ও সানজানি দাম চারনি সিমি তাইনি ফুংনি দাম বা জরা এবার হরনি আটটানি সিমি তাইনি ফুংনি পাঁচটা জরা লোকলোকনি থাকলাইসুথানি ও কিসা মানা বক্সিন মূ বক্সিন জাখা আবো ভারত বাংলাদেশ আরি আমচাইনি 500 মিটার বা 500 মিটার নি বিশৃঙ্গ ও মানা বক্সিন মূ দাগি জাখা বিএনএসএস 2023 নি 163 নং দারণ রগে যে যে রায়তারক আবো ফনাং জাখা ও দাগিমুং ও সেপ্টেম্বর তালনি ষোলো তারিখ নিসিমি নভেম্বর তালনি চোদ্দো তারিখ এবার চিব্রি শালমারি জরা টঙ্গান হেনি ব সাকলাই জাকা সাব ও রায়দানী ফাতার টংনা আব্রকা হাস্তিনী পুলিশ তাই সিআরপিএফ বিএসএফ তাই সাকামিয়া নুখুংনি বরক তমুং নদর নাঙ্কুগুই বিথিব্রাই রক পাইনানি নখরে নানি নাঙে তংখাঙ্কে বরক ও রায়দানী ফাতার টঙানে তাই মহকুমা নাইকলফাংনি গসিমুং ব্লাই মানজাক আমহাই বরক নাঙ্কুকজাক বরক অবহাই বড়রক ব গসিমুং নাওই তংখাঙ্কে বরক ব রায়দানী ফাতার টঙানে হনি সাকলাই জাক্কা তাই তাই কুবুনি বড়রক তবুনো রায়দা সবাই ও সাকলাই জাক জরানি বিশুঙ্গ থাংলাই সুখলাই তংখাঙ্কে বরকনি সাকাও ক্রাক মাজরার জাগান হনি ব সাকলাই জাক্কা আও হিঙ্কে তাই কেসিয়া তঙ্গ অব হংকাঙ্কে তাল দকনি বাকি কক বরক তুমুং নকেব স্রংনা মুচুমুই তংখাঙ্কে বরকন অনলাইন নি বিশিং তৈ ইহি নাকারদি থাঙ্গই সিনি যে অফিস ল্যান্ডনি শিক্ষা ভবন থাঙ্গই আবুনি গ্রাউন্ড ফ্লোর রুম নাম্বার সেভেন আরো থাঙ্গই ফর্ম ফিল আপ খাইনানি বাকি কবক জাক্কা অব পাইথাক সাল ও তালনি পনেরো তারিখ এবাকেবা সাল চিবা শালমারিনি বিশুঙ্গ সারিখনি দাম বানি বিশুঙ্গ ফর্ম ফিল আপ খাইনানি বাকি কবক জাক্কা অবনি বাকি উমর নাংনাই এইটিন উমর এবার আঠেরো বছর কাজাক নিসিমি চেঙ্গি যে স্রংনা মুচুংনাই রক স্রংই মানো তাই ক্লাস সঙ্গেংনাই সালব্রুমব্রুম সোমবার নিসিমি শুক্রবার সানজা ছয়টা তিরিশ এবার দাম দকতামই সতী থামচি নিসিমি হরনি দাম চারতামই সতী থামচি জরা ক্লাস নাই হিনে ব সাকলাই জাকা গেজে মুচুংনাই লুকুরক থাঙ্গি ফর্ম ফিল আপ খাইনাই মানবায়ন হিনেই কবক জাকা
1: আও গানকে তিনি ও লুকু আতলোট নিয়ে কাইসা বেলাকে কতর খেয়ে নাই যে এম বিআই অ্যাক্ট হ্যাঁ কাউমো আমায় কেস রোগ তিনি ও পাইজাক নাই কেউ থাকে তীব্র হাইকোর্টে থাকি নাই ওর দিনে কেস নাইমা নাই তেই অজাগ দিনে লোন নি বাকি হ্যাঁ গবাং অমহাই সামুল নি বাকি নিজে কেস রোগ দমনি আবনো পাইমানাই এম বি অ্যাক্ট ফানং মানো টিজি অ্যাক্ট এক্সাইজ অ্যাক্ট আবহাই কমা দো চেক বাউন্স রোগ কেস রোগ ওর থাকি নিন পাইমানাই তেই আবন বাকি নরক কেবো অভাই কেস রোগ লাইজাক নি মুই সম্বন্ধ ফাইংকে নরক লুকু আদালত থাকি নাই অমনো পাইমানাই তিন সালো হাইকোর্ট

আও হেকে আসু জরাতে সং ককথুম খানালাইকা তাবু খানালাইনে সেবক বরকতলাংমানিক সেবক বরকতলাংমানিক গানে ইয়াফাউতং স্টাফ সিলেকশন কমিশন নিবিশিং গ্রুপ সি নি জুদা জুদা আজক থাইনি বাকি বুকচা আজক থাই সুবুং জাক না থাং তঙ্গ আপনি বাকি অনলাইন নিবিশিং তে নরক ফর্ম ফিল আপ খাই মানবায়নে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তাই ডেটা এন্ট্রি অপারেটর অবহাই আজক থাইনি বাকি বরক তালাং জাকাই আপনি বাকি রেংমারি ইংনা নাংনাই কুচুক মাধ্যমিক পাস তাই অনলাইন বিসিংতে ফর্ম ফিল আপ খাইনি পাইথাক সালমারিংখা নভেম্বর তালনি সাল সিনি সালমারিনি বিসঙ্গ অনলাইন বিসিংতে ফর্ম ফিল আপ খাই মানবেন হানিনি সাজাকা আপনি বাকি নরক ওয়েবসাইটও হাবি নাই মানো ssc.gov.in ও ওয়েবসাইটও নরক হাবিনাই ফর্ম ফিল আপ খাই মানবায়ন হানিব সাকলাই জাকা ওখাই তাইকেশিয়া দঙ্গ অবহঙ্কাঙ্কে কিসিসা বুক চাচুক থাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি স্টিল টেকনোলজি ও বুক চাচুক থাই সুবুং জাকনাই অব অনলাইন নিবি

আসুকজনা খানাপাইকা অধিরাজ দেবরমাবাড়ি চাপ জাগ্রাস চাপ পুং আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইকা তিনি ফোনে কক ব্রক পান্দা যতন খুলম পাইকা

এতক্ষণ রেলের রওনা হলো। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরকে তথ্য ভিত্তিক অনুষ্ঠান হায়ুনে খরাং।

শ্রোতা বন্ধুরা তখন শুনলেন বাঁশুরি। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সাতটায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে, সাতটা বেজে পঞ্চাশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদে শুনবেন পর্যায়ক্রমে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং সাতটা বেজে চল্লিশ মিনিটে। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, শিল্পী প্রণব দাস। আটটা শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ, ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান আটটা বেজে পনেরো মিনিটে। নটা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন নটা বেজে পাঁচ মিনিটে। নটা বেজে দশ মিনিটে শুনবেন দুঃখিত দশটায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে সকাল দশটা বেজে পাঁচ মিনিটে। দশটা বেজে ত্রিশ মিনিটে রয়েছে ভোজন, বেলা এগারোটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী উজ্জয়ন্তের ককপাড়ক অনুষ্ঠান শুনবেন বেলা এগারোটা বেজে পাঁচ মিনিটে এবং বেলা একটা বেজে চল্লিশ মিনিটে। দুপুর একটা বেজে ত্রিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ শুনবেন দুপুর দুটোই, দুটো বেজে পনেরো মিনিটে শুনবেন বাংলা আধুনিক গান আমি নারী, দুপুর দুটো বেজে ত্রিশ মিনিটে অনুষ্ঠান প্রথমে শুনবেন আমার কথা। আমার কথা রয়েছেন লেখিকা সান্ত্বনা চক্রবর্তী, ঠিকানা পশ্চিমবঙ্গ। পরে শুনবেন দুপুরের আড্ডা, বিকেল তিনটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তিনটে বেজে পাঁচ মিনিটে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল পাঁচটায় এবং পাঁচটা বেজে পাঁচ মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে, শুনবেন একই সুরকারের গান। লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, সন্ধ্যে ছটায় ককপাড়ক অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রথমে শুনবেন কথিকা বিষয় প্রাথমিক চিকিৎসা, পরে শুনবেন ককবরকে দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। কিষাণবাণী ছটা বাজে ত্রিশ মিনিটে, সাতটা বাজে পাঁচ মিনিটে শুনবেন কীর্তন সবল মিলন এর প্রথম পর্ব, পরিবেশনায় ছবি বন্দ্যোপাধ্যায়। সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন পর্যায়ক্রমে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে। রাত আটটা বেজে পাঁচ মিনিটে শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান, নটায় যুববাণী, নটা বেজে ত্রিশ মিনিট শুনবেন দেশাত্মবোধক গান, দশটায় শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূচি।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি সুখ। আজ সকাল অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কিছুটা সময় বাক করে নেওয়ার জন্য বসে পড়লাম। বন্ধুরা, চলছে শরৎকাল, যদিও বৃষ্টির ভ্রুকুটি এখনো পুরোপুরো কাটেনি। আকাশে দেখা মেলেনি এখনো সেই সাদা মেঘের ভেলা। দিনে প্রচণ্ড তাপদাহ চলছে আর সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি। এটি একটি প্রকৃতির খেলা। হয়তো কাগজপত্রে শরৎ এসে পড়েছে, কিন্তু প্রকৃতি ঠিক প্রস্তুত নয় শরতের জন্য। আসবে হয়তো অচিরেই, এই আশা নিয়ে শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। আজ 25শে ভাদ্র, 1433 বঙ্গাব্দ এবং 12ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শনিবার। আজকের দিনের 1490 খ্রিস্টপূর্ব। প্রচলিতভাবে স্বীকৃত তারিখ অনুযায়ী ম্যারাথনের যুদ্ধ শুরু হয়। এথেনীয় ও তাদের প্লাতায়া মিত্ররা প্রথম পারস্যিক আক্রমণ প্রতিহত করে। 372 খ্রিস্টাব্দ,

রাজ্যে 10 বছর বয়সী সিমা ইয়াও তার পিতা সম্রাট জিশান ওয়েন এর স্থলাভিষিক্ত হয়ে পূর্ব জিনের সম্রাট জিয়াওন হন। তারেক বিন জিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে 711 সালের আজকের দিনে, 1096 সালের আজকের দিনে পিটার দি হারমিট এর অধীনস্থ একদল ক্রুসেডার বুলগেরীয় সুপিয়ায় পৌঁছন। ক্রুসেডরা ত্রিপোলি নগরী দখল করে এনে 1109 সালের আজকের দিনে 1125 ডিউক লুথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন। আলবিনজেন সিয়ান ক্রুসেড সাইমন ডি মনফোর্ট মুরের যুদ্ধে দ্বিতীয় পিটারকে পরাজিত করেন 1213 সালের আজকের দিনে। 1229 পর্তুগীয় যুদ্ধ শুরু হলে প্রথম হাইমারের নেতৃত্বে আর্গনীয় বাহিনী মার্কুলার সান্তা পেনসায় অবতরণ করে এবং দ্বীপজয়ের উদ্দেশ্যে যুদ্ধ শুরু করে। ক্রুসেডার নৌসেনারা মিশরের ঐতিহাসিক আলেকজান্ডার বন্দরটি অবরোধ করে 1233 সালের আজকের দিনে। 1297 আলকানিসেসের চুক্তি সম্পন্ন হয়। পোপের মধ্যস্থতায় পর্তুগালের রাজা দানিশ ও কান্তিলের রাজা চতুর্থ ফার্ডিনান্ডের মধ্যে সীমান্ত নির্ধারণ ও বন্ধুত্বের জোট স্থাপিত হয়। জিব্রাল্টারে প্রথম অবরোধ ইয়নকো এস্তার প্রেক্ষাপটে কান্তিল রাজ্য গ্রানাদা আমিরাতকে পরাজিত করে 1309 সালের আজকের দিনে। 1442 আলফান্সো নেপসলসের রাজা হন। 1501 বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করে 1501 সালের আজকের দিনে। 1543 ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিবাহ বন্ধনাবদ্ধ হন। হোসেন কলি খাঁ বাংলার শাসক নিযুক্ত হন 1576 সালের আজকের দিনে। 1580 স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়। অভিযাত্রী হেনরি হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে পান। পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী। সালটি ছিল 1609। 1634 সালের আজকের দিনে মাল্টার বালেট্টায় একটি বারুদ কারখানায় বিস্ফোরণ ঘটলে 12 জন শ্রমিক নিহত ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। মারাঠার রাজা শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি সম্পন্ন করেন 1674 সালের আজকের দিনে। 1683 অস্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের মধ্যে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে 1700 সালের আজকের দিনে। 1780 বহুতল ভবনে ওঠানামা করার জন্য ব্যবহৃত
এলিভেটর বা লিফট আবিষ্কৃত হয়। নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয় 1788 সালের আজকের দিনে। 1789 মার্কিন সরকার নিউ ইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে। 1814 নর্থ পয়েন্টের যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে মার্কিন বাহিনী বাল্টিমোর অভিমুখে ব্রিটিশ স্থল অগ্রযাত্রা প্রতিহত করে। ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ডাইনা আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে 1823 সালের আজকের দিনে। 1847 আমেরিকা মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে নেয় আমেরিকা। 1848 সালের আজকের দিনে। 1857 সেন্ট্রাল আমেরিকা জাহাজ উত্তর ক্যারোলাইনের কেপ হ্যাটেরাস থেকে প্রায় 160 মাইল পূর্বে ডুবে গেলে 426 জন যাত্রী ও ক্রু নিহত হয়। ব্রিটিশ সেনারা সাইপ্রাস দখল করে নেয় 1878 সালের আজকের দিনে। 1885 আরব্রুথ 36-0 গোলে বন একার্টকে পরাজিত করে, যা আজ পর্যন্ত পেশাদার ফুটবলের বিশ্ব রেকর্ড। স্কুল লাইন।

ওয়েল স্যার, নিওপোর্টে নিওপোর্ট ট্রান্সপোর্টার সেতু উদ্বোধন করা হয় 1906 সালের আজকের দিনে। 1910 মিউনিখে গুস্তাফ মাহলারের অষ্টম সিম্ফনির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। 1912 প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয় 1912 সালের আজকের দিনে। 1915 ব্রিটিশ বিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির 24 জন কর্মীকে ফাঁসিতে ঝুলানো হয়। সালটি ছিল 1915। ফরাসি সৈন্যরা মশা দাগে আটকে থাকা 4000 বেশি আর্মেনীয় উদ্বাস্তুকে উদ্ধার করে 1915 সালের আজকের দিনে। অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার পার্টিতে যোগদান করে 1919 সালের আজকের দিনে। 1920 কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদের সম্পাদনায় দৈনিক নবযুগ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। লিবিয়ার আজেজিয়ায় পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হয় 136 ডিগ্রি ফারেনহাইট। সালটি 1922। 1923 দক্ষিণ রুশিয়া বর্তমানে জিম্বাবুয়ে যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত হয়। চীনে গৃহযুদ্ধ শুরু হয় 1924 সালের আজকের দিনে। 1933 লিও সিলার্ট লন্ডনের সাউদাম্পটন রোতে ট্রাফিক সিগন্যালের জন্য অপেক্ষার সময় পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়ার ধারণা প্রথম উদ্ভাবন করেন। সালটি হল 1933। 1938 অ্যাডলফ হিটলার চেকোস্লোভাকিয়ার সুদেতেন ল্যান্ড অঞ্চলের জার্মানদের জন্য স্বায়ত্তশাসন দাবি করেন। বাকিংহাম প্যালেসে বোমা বর্ষণ করে জার্মানি 1940 সালের আজকের দিনে। 1940 সালের আজকের দিনে ফ্রান্সের লস্কোতে গুহাচিত্র আবিষ্কৃত হয়। 1940 এই দিনে যুক্তরাষ্ট্রে হারকিউলিস পাউডার কারখানায় দুর্ঘটনা ঘটে এবং 51 জন নিহত ও 200 জনের বেশি আহত হন। সাল 1941 মস্কোতে ইঙ্গো রুশ চুক্তি সম্পাদিত হয়। মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে 1941 সালের আজকের দিনে। সাল 1942 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বেসামরিক মিত্র সৈন্য ও ইতালীয় যুদ্ধবন্দী বহনকারী আর এম এস লেকুনিয়া পশ্চিম আফ্রিকার উপকূলে টর্পেডোর আঘাতে ডুবে যায়। 1942 গোয়াদাল কানাল অভিযানে এডসনের বীজের যুদ্ধ শুরু হয় 1942 সালের আজকের দিনে। 1942 মুসোলিনিকে বন্দী দশা থেকে মুক্ত করে 1943 সালের আজকের দিনে। 1943 সালের আজকের দিনে জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সাল হল 1944। সালের আজকের দিনে অক্ষশক্তির দখল থেকে যুগোস্লাভিয়ার মুক্তি অব্যাহত থাকে এবং পশ্চিম সার্বিয়ার বাইনা বসত মুক্ত হয়। সাল 1948 ভারতের

ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশ এর অনুমতি দেন। মার্কিন সিনেটর ও ভবিষ্যৎ রাষ্ট্রপতি জন এফ কেনেডি জ্যাকুলিন লি বুডিয়াকে নিউপোর্টে বিবাহ করেন। সাল হল 1953। ১৯৫৮ সালের আজকের দিনে জ্যাক কিলবি টেক্সাস ইনস্ট্রুমেন্টস এ কর্মরত অবস্থায় প্রথম কার্যকর ইন্টিগ্রেটেড সার্কিট প্রদর্শন করেন। ১৯৫৯ সোভিয়েত মহাকাশযান লুনিক ২ চাঁদে অবতরণ করে। যুক্তরাষ্ট্রে প্রথম নিয়মিত ও রঙিন টেলিভিশন অনুষ্ঠান বোনাজা সম্প্রচার শুরু হয় ১৯৫৯ সালের আজকের দিনে। ১৯৬১ পরমাণু পরীক্ষা বিরোধী বার্ট্রান্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেপ্তার হন। আফ্রিকান ও মালগাসি ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালের আজকের দিনে। ১৯৬১ সালের এই দিনে মস্কোর রাবাতে রাবাত সালে বিমানবন্দরের কাছে এয়ার ফ্রান্স ফ্লাইট ২০০৫ বিধ্বস্ত হলে ৭৭ জন যাত্রী নিহত হন। সাল ১৯৬২ মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি রাইস বিশ্ববিদ্যালয়ে তার বিখ্যাত উই চুজ গো টু দ্য মুন ভাষণ দেন। ১৯৬৬ নাসার জেমিনি কর্মসূচির উপরিন্তম মেশিন জেমিনি ২১ উৎক্ষেপণ করা হয়। সাল হল ১৯৬৬। ১৯৬৯ সালের আজকের দিনে ফিলিপাইন এয়ারলাইন্স ফ্লাইট ১৫৮ ফিলিপাইনের এন্টি পোলোতে বিধ্বস্ত হলে ৪৫ জন যাত্রী নিহত হন। ডনস ফিল্ড ছিনতাই পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সন্ত্রাসীরা জর্ডনের জারকায় তিনটি ছিনতাইকৃত বিমান উড়িয়ে দেয় ১৯৭০ সালের আজকের দিনে। ১৯৭৪ সামরিক অভ্যুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সোলাসি ক্ষমতাচ্যুত হন। ১৯৭৫ ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী কর্মী স্টিভ বিকো পুলিশ হেফাজতে মারা যান ১৯৭৭ সালের আজকের দিনে। ১৯৮০ তুরস্কে সেনা অভ্যুত্থান ঘটে। সোভিয়েত ইউনিয়ন কোরিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ০০৭ ধ্বংসের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেয় ১৯৮৩ সালের আজকের দিনে। সাল ১৯৮৮ হারিকেন গিলবার্ট জামাইকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯০ সালের আজকের দিনে। ১৯৯০ সালের আজ দিনে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ানের রেডক্রস সংস্থা কিনমেন চুক্তি স্বাক্ষর করে। ১৯৯১ হংকংয়ের ছিড়ে বিমানবন্দরে হংকংয়ের ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।

নাসা আপার অ্যাটমসফিয়ার রিসার্চ স্যাটেলাইট স্থাপনের জন্য স্পেস শাটল ডিসকোভারি এসটিএস ৪৮ মিশনে উৎক্ষেপণ করে। ১৯৯২ সালের আজকের দিনে নাসা স্পেস শাটল এন্ডেভার এসটিএস ৪৭ মিশনে উৎক্ষেপণ করে। এতে প্রথম আফ্রিকান আমেরিকান নারী মে জেমিসন, প্রথম জাপানি নাগরিক মোমোরু মোহরি মহাকাশে যান। পেরুর বিশেষ বাহিনী শাইনিং পাথের নেতা আবিমায়েল গুজমানকে গ্রেপ্তার করে ১৯৯২ সালের আজকের দিনে। ১৯৯৩ যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরায়েল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্তশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। জাপানের উত্তরাঞ্চলে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন নাগরিক মৃত্যু হয় ১৯৯৩ সালের আজকের দিনে। ১৯৯৩ সালের আজকের দিনে নাসা স্পেস শাটল ডিসকোভারি এসটিএস ৫১ মিশনে উৎক্ষেপণ করা হয়। ১৯৯৫ সালের আজকের দিনে শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন যাত্রী নিহত হন। ২০০০ সালের আজকের দিনে তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু হয়।

2021 সালের আজকের দিনে সাইবেরিয়ান লাইট এভিয়েশন ফ্লাইট 51 কাজাচিন স্কোয়ে বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হলে চারজন যাত্রী নিহত হন। বন্ধুরা শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিনটিকে। আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সকালে। বন্ধুরা হাতে আর সময় নেই, তাই আজ সকালের অনুষ্ঠান এখানে শেষ করছি। কাল সকাল প্রত্যাশা নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ এবং এর পরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স শিখর সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। পুরুষ দল ইতিমধ্যে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে মতবিনিময় করবেন। উল্লেখ্য, এই 11টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। এই সহযোগী দেশগুলি হল বেলারুশ, কিউবা, বলিভিয়া, কাজাকস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উচ্চ পর্যায়ের এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা বিশ্ব প্রশাসন, বহুপাক্ষিকতা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য, জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে আলাপ আলোচনা করবেন। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দা ফাতাল আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ আলী এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। ব্রাজিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সেদেশের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী আজ ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। চীনের রাষ্ট্রপতি, আবুধাবির যুবরাজ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবেন তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির নেতা এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে একাধিক দেশের রাষ্ট্রনেতারা ভারতে পৌঁছচ্ছেন। ব্রিক্স সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শ্রী মোদী দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে মতবিনিময় করেছেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলে সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। দুই নেতা ভারত রাশিয়ার মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পিজিস্কিয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী পুনরায় জোর দিয়ে বলেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যা সমাধানের পক্ষপাতী। শ্রী মোদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌ চলাচলের স্বাধীনতার উপর জোর দেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বহুপাক্ষিকতা এবং রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের উপর বৈঠকে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ ও মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে আবেদন জানান তিনি। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই অবাধ সামুদ্রিক যাতায়াত এবং নৌযাত্রীদের নিরাপত্তার পক্ষে সওয়াল করে এসেছে।
1: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेन सिक्योर हो, सप्लाई रूट ओपन हो और सी फेरर सेफ हो, और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: ক্রমবর্ধমান বাণিজ্যিক নিষেধাজ্ঞার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত অর্থনৈতিক সেতু বন্ধনে আগ্রহী। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর জন্য আহ্বান জানিয়েছেন।
1: आज जब दुनिया में ट्रेड बैरियर्स बढ़ रहे हैं, भारत इकोनॉमिक ब्रिजेज बना रहा है। 2014 के बाद से हमने दुनिया के करीब 40 कंट्रीज के साथ फ्री ट्रेड एग्रीमेंट्स किए हैं। ब्रिक्स में भी हमारी अप्रोच यही है कि बैरियर्स को कम करना और बिजनेसेस के लिए अवसर बढ़ाना।
0: অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে আজ দিল্লির জাতীয় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ির প্রবেশ বন্ধ, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে। সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেদেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলতি সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি আরবে তেল রপ্তানি অব্যাহত রাখতে ইস্ট ওয়েস্ট পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি জানিয়েছে, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। ইরাক সরকার হামলার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা মুকা বন্দর এবং বাবেল মানদেব প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে বলে খবর। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই প্রণালীকে কেন্দ্র করে পশ্চিম এশিয়া চলতি সংঘাতে নতুন একটি দিক তৈরি হয়েছে। এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে ইরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে যে 6টি রাজ্যে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি হল অসম, বিহার, গুজরাট, তেলেঙ্গানা, ত্রিপুরা ও উত্তরপ্রদেশ। এই সিদ্ধান্তের ফলে শহরাঞ্চলের সকলের জন্য আবাসন প্রকল্প রূপায়ণের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এর অধীনে যাদের জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 60 বছর বয়স থেকে মাসে ন্যূনতম 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলা 7টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 6,942 জন এই রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মৃত্যু হয়েছে 3,300 জনের বেশি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কমলা সতর্কতা জারি করেছে। উত্তরাখণ্ড, গুজরাট, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। এদিকে ভারী বৃষ্টি ও বাঁধ থেকে জল ছাড়ার জেরে উত্তরপ্রদেশে অন্তত 25টি জেলা বন্যা কবলিত। এখনও পর্যন্ত 21,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। চীনের মকিতে ভারতীয় সময় সকাল 9:45 খেলা শুরু। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে 19-0 গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। গ্রুপ পর্বে 3টি জয় ও 1টি ড্র করে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল তারা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আয়োজক দেশ চীন ও জাপান। এদিকে ভারতের পুরুষ দল গতকাল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা আজ 7 বছর পূর্ণ করল। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। দুদিন ব্যাপী 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন আজ থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। এই সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। 2026 সালে ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভাবনা সংকট মোকাবেলার সক্ষমতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের জন্য গঠন, উন্নয়ন, প্রযুক্তি, স্থায়িত্ব এবং দক্ষিণ বিশ্বের স্বার্থকে সামনে রেখে ব্রিক্সকে আরও কার্যকর ও সমাধানমুখী মঞ্চ হিসেবে গড়ে তোলাই ভারতের লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্স দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন ও সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। গতকাল নয়াদিল্লির ভারত মণ্ডপে ব্রিক্স বিজনেস ফোরামের নেতৃবৃন্দের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলিতে বিশ্বের 50% জনসংখ্যা, 40% জিডিপি এবং 25%-এরও বেশি আন্তর্জাতিক বাণিজ্যের অংশীদারিত্ব রয়েছে। 18তম ব্রিক্স সম্মেলনের আগে গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদী জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বহুপাক্ষিকতাকে শক্তিশালী করা সহ একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা করেন। সমসাময়িক আন্তর্জাতিক বাস্তবতাকে প্রতিফলিত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের গুরুত্বের উপরও জোর দিয়েছেন। চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতিত্ব করায় শ্রী গুতেরেস প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ও নতুন ত্রিপুরা গঠন করার লক্ষ্যে যুব সমাজকে আরও বেশি করে সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আগরতলায় গতকাল NSRCCতে আয়োজিত রক্তদান শিবিরে তিনি এই আহ্বান জানান। শিবিরে 100 জন রক্তদান করেন। মুখ্যমন্ত্রী গতকাল NSRCCতে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মর্মমূর্তির আবরণ উন্মোচন করেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতিকে আরও মজবুত করতে রাজ্য সরকার কাজ করে চলেছে বলে জানিয়েছেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। তেলিয়ামুড়ার উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতের গুরগোবিন্দ ভক্ত বিনোদ সেবাশ্রম ও নাট মন্দিরে গতকাল আয়োজিত আন্তঃপ্রজন্ম মেলবন্ধন বিষয়ক আলোচনাচক্রের উদ্বোধন করে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় নিজস্ব কৃষ্টি সংস্কৃতি রক্ষার বর্তমান প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। আগরতলার বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয়ের সহযোগিতায় বর্ষামঙ্গল উৎসব 2026 অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে তিনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি মাত্রায় গাছের চারা লাগানোর আহ্বান জানান। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গাছের চারা রোপণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সচিব বেদ প্রতিম দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত প্রাঙ্গণে লোক আদালত বসবে। রাজ্যভিত্তিক মহিলা ক্রিকেটে আজ 4টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। কোয়ার্টার ফাইনালে মোহনপুর খেলবে উদয়পুরের সঙ্গে, খোয়াই খেলবে তেলিয়ামুড়ার সঙ্গে, সদর খেলবে লংতারি ভ্যালির সঙ্গে এবং বিশালগড় খেলবে শান্তির বাজারের সঙ্গে। বিজয়ী 4 দল আগামী 14 সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রীতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতকালকের খেলায় ফরওয়ার্ড ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফরওয়ার্ড ক্লাব 3-1 গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে গতকাল মোহনপুরে তুলাবাগান সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক স্কুল স্পোর্টস মিট 2026-এর অনূর্ধ্ব-17 বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরার 3টি মহকুমা থেকে মোট 54 জন খেলোয়াড় এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য 17 জন খেলোয়াড়কে নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা দল গঠন করা হয়। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের 19 জেলা কার্যালয়ের উদ্যোগে আগামী 15 থেকে 17 সেপ্টেম্বর কৈলাসহরের 19 কলাক্ষেত্রে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক স্পোর্টস থাং থাং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আকাশ
আজ সাধারণত মেঘলা থাকবে। উত্তর ধলাই ও ঊনকোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 20.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপূর্ণাদেব বর্মা ফিলচিচার ব্রিক্স কুচুক বেরামনি কুথুম লাইমং তিনি নিসিমি দিল্লি কতালনি ভারত মন্ডপম চেঙ্গানো সালনৈনি অ কুথুম লাইমানো ভারত তুই দোলানো নই সাই নই চিতক বিশি ভারতনি ব্রিক্স তুই দুল মুংনি ওয়ানসক মুং বাকাঙ্খা বিল্ডিং ফর রিসাইলেন্স ইনোভেশনস কোপারেশনস এন্ড সাস্টেনেবিলিটি হামক্রাই তাং সেপ্তাই হায়ংনি হামক্রাইনি বস্কাঙ্গ তনি ব্রিক্স ন তাইব চোকজাকতাই জঙ্গজাল ইয়াকাগ্রমা হায়াস নামতি সানানো ভারতনি নাহারমুং ফিলচিচার ব্রিক্স কুথুম লাইমংনি সেকাং মিয়া দিল্লি কতালো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি রাশিয়ানী রাষ্ট্রবক্রক ভ্লাদিমির পুতিন ইরাননি রাষ্ট্রবক্রক মাসুদ পেজেসকিয়ান তৈ জাতিসংঘনি সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরাস বাই বাবাইনিনি ককলাম সালাইকা মালাইমাবো মন্ত্রীবক্রক অজারক বাই জুদা জুদা নাংকুকমা দিখিল নতই ককলাম সালাইকা ব্রিক্সনি তৈদুল মুং ইয়াচাকমা বাই মচাং গুতেরাস ভারতনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিন খা কাহাম ইয়াফারকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি সাকা ব্রিক্স হাকতরক হায়ংগনাঙ্গী ইনোভেশনস তৈ জঙ্গজাল ইয়াকাগ্রমানি নাংকুকমা হায়াঙ্গী বাচাখা মিয়া দিল্লি কতালো ভারত মন্ডপম ব্রিক্স বিজনেস ফোরাম অজারকনি কুথুম লাইমা ও কক নারকনানি থাঙ্গী মন্ত্রীবক্রক তৈব সাকা তাবুক ব্রিক্স হাকতরক হায়ংনি রাও বাচি লুকুরক রাও ব্রৈচি ডিজিপি জিডিপি তাই রাও নৈচি বানী কবাং হায়ং বেরামনি বানিয়াও মানজাক মুং তঙ্গো ফেক মুং কারজাক তৈ কতাল ত্রিপুরাস নামচি সানা নাহারৈ শিক্লা দফানো তৈব গবাংখাই হদা হামক্রাই রুগজাক সামুংবাই গদাল রানানি কবক মুং নারখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা ও এনএসআরসিসি নি থৈ রিমা শিবির ন চেঙ্গৈ কক নারকমা ও অ কবক মুং নারখা মন্ত্রী অক্রা মিয়া এনএসআরসিসি ও নেতাজি সুভাষ চন্দ্র বসু তৈ স্বামী বিবেকানন্দনি মাংথংনি দিন অব ফিয়গৈ রেখা জুদা জুদা দফানি হুকুমো মুকুমো ন তৈব ক্রাক খাইনা ও হাস্তে হাপাং সাকথারৈ সামুং তাঙ্গৈ তঙ্গো হুনৈ সাকা ত্রিপুরাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতনি গৌরব গোবিন্দ ভক্ত বিনোদ সেবাশ্রম তৈ নাট মান্ডপ মিয়া সংসাজাক পান্ডাব কক নারকনানি থাঙ্গৈ অকক্ন সাকাব পান্ডা বিধানসভানি চিফ হুইপ কল্যাণী সাহারাইব মানজাখা তিনি নিসিমি হাকতর বাই বাকসা হাস্তেও ব তাকলাই বিশিনি উলথাম বসং লোক আদালত চেঙ্গজাগানো মিয়া হাস্তে কেরং সেবানি আদং তাংক্রা দেব প্রতিম দেব বর্মা সাকা ত্রিপুরা হাইকোর্ট নখবই হাস্তেনি বেবা খাঙ্কর তাই বখাকস্তে দরবার নকনি নখলাও লুকু আদালত সংসার জাগানো জরায়ু ক্যান্সারকা সুমাও কাহামান মারি মানখা ভারত বসং এইচ পি ভি টিকা অভিযান নিবিশিং তাবুকসক জরা হাকতর চার্চি রাসায়নিক বাং এইচ পি ভি টিকা নি ডোজ রাজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নৈ সাই নৈ চিদক বিশিনি ফেব্রুয়ারি ও অ টিকারিমা অভিযান চেঙ্গিরিমানি সাকাম নাইখুংনি বখাক্তি সাজাখা কাইব্রি হাস্তে ও রাও রা টিকা রাজাখা ও হাস্তে রকংখা গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তৈ মিজোরাম টিকারিমানি ইয়াগুলো সাকামনি জঙ্গজাল অংমা নুকজাখে সাকাম নগ নাগজাকনানি বাগৈ সাকাম কেন্দ্র ও দাম নৈচি ব্রৈ সাকামনি সেব রোজাগৈ দঙ্গো আগরতলা বিদ্যাসাগর কুচুক রংনক নিনখলাব মিয়া সালথাং হাঙ্কর ককথুম তাই হুকুমু হাবানকনি যুগালি মুংবাই তাই রংনকনি চুবাচুবাই বর্ষা মঙ্গলতের নৈ সাই নৈচিদক পান্ডা যুগালি জাখা পান্ডানো চেঙ্গেরিখা সালথাং ত্রিপুরা হাঙ্কর পরিষদ নিবার জামানজাক কাসকু অক্রা বিশ্বজিৎ শীল পান্ডা তংখর থিতি নারকনাব কবাং খাই বুফাংবসা কাইনানি কবক মুং নারক জাখা হাস্তে বেরেমনি ব্রীরকনি ক্রিকেট থংলাইমাবো তিনি কাইব্রী কোয়ার্টার ফাইনাল ম্যাচ এঙ্গানো কোয়ার্টার ফাইনাল মোহনপুর বাই উদয়পুর খোয়াই বাই তেলিয়ামুড়া সদর বাই লং ট্রাইভেলি তৈ বিশালগড় বাই শান্তির বাজার থংলাইয়ানো কপ্লাই বদল দল ব্রী অতালনি চিব্রী শালমারি সেমিফাইনালও থঙ্গানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক চন্দ্র মুকুমু অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমাব ফরওয়ার্ড ক্লাব কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থংলাইমাব ফরওয়ার্ড ক্লাব থামসা গোলনি ফেরবাই রামকৃষ্ণ ক্লাব ন মেচেনখা তাবুক নবার্তিবারনি ককতুমা তিনি নখা মোনাকজাক তঙ্গানো সালচি ধলাই উনকৌটি হাঙ্কর ফেরাঙ্কগৈ কবাং ওয়াতৈবাউই মানুহনৈ হজাক খাইখা নবার্তিবার নাইখুং তিনি সালনি তুংমারি তঙ্গানো সাকাও থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচিদক দশমিক দক ডিগ্রি সেলসিয়াস আইচুক দামবাতামৈ সতী থামচি জরা ওয়াতৈবাখা নৈচি দশমিক নৈ মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচি বাব
1: আকাশবাণী বিলনিয়া এখন শুনবেন

এতক্ষণ পরিবেশিত হল গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। পরিবেশন করলেন প্রণব দাস, আকাশবাণী পিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

আমরা কোনো আপনজন বা প্রিয়জনের সামনে যখন ননাই করতে যাই, তখন আহা মুড়ি মুড়ি কথাটা বেশ উল্লেখ করি। এর মধ্যে একটি আনন্দ অনুভূতি থাকে যা বলে প্রকাশ করা যায় না। যে বলে বা যার যে ঘটনা ঘটে তারা এই একমাত্র অনুভব করে এবং যাকে বলা হয় সেও সেই অনুভূতিটা বেশ উপভোগ করে। শুনব বনপলাশের পদাবলী ছবির গানটি। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শিল্পী নিজেই, অর্থাৎ আজ শুনছেন একই শিল্পীর গানটি, শিল্পী শ্যামল মিত্র।

মানুষ স্বপ্ন দেখতে খুবই ভালোবাসে, সে নিজেকে রাজা বাদশাহ উজির নাজির কত কিছুই ভেবে থাকে। সবাই সুখী হতে চায়, কিন্তু সবাই কি হতে পারে? স্বপ্ন স্বপ্নেই থেকে যায়, সেই সুখ স্বপ্নগুলি অধরা থেকে যায়। তবে কিছু কিছু সৌভাগ্যবান থাকে যাদের স্বপ্ন সফলও হয়। শুনব সাগরিকা ছবির গানটি। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

বন্ধুরা, সময় খারাপ থাকলে চেনা পথও অচেনা হয়ে যায়। তখন অচেনা পথের চেয়েও এই পথ ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়, কিছুতেই খুঁজে পাওয়া যায় না তার গন্তব্য। শুনব রাজকন্যা ছবিটি গানটি। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শিল্পী নিজেই।

0: 去反思这事。
1: মানুষ কত রকম প্রতিজ্ঞা করে থাকে, কখনো কখনো অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য প্রতিজ্ঞা করে থাকে, আর কখনো এই অসম্ভব প্রতিজ্ঞা সফল হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিফলই হয়। শুনব বালোচরী ছবিটি গানটি। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রাজেন সরকার।

মানুষের দুটি আঁখি তারা অনেক কিছুই বলে যায়। যারা এ বিষয়ে উস্তাদ তারা ঠিক চোখের ভাষা বুঝে নে এবং নিজের কাজ হাসিল করে নে। এটি একটি মুনশিয়ানা। যারা সফল হয় তাদের জীবন তো সুখেরই হয়, আর যারা বুঝতে পারে না তারা সারা জীবন হারিয়ে বসে থাকেন। শুনব গড় নাসিমপুর ছবির গানটি। গানটি লিখেছেন প্রণব রায় এবং সুরকার শ্যামল মিত্র।

ছায়াগীতি অনুষ্ঠান শুনছেন বিভিন্ন বাংলা ছবির গান একই শিল্পীর কণ্ঠে, শিল্পী শ্যামল মিত্র। বন্ধুরা, গান একটি মনোরম, নিঃসন্দেহে একটি শান্তির একটি ধারা। গানে কতজনের মন সুস্থ হয়ে যায়, কতজন ভুলে যায় তার দুঃখের কথা। কিন্তু এই গানের কথা, গানের দুঃখের কথা কি কেউ বুঝতে পারে? কেউ বুঝতে চায় না। ভালো গান, ভালো রাগে গাওয়া, সুকণ্ঠে গাওয়া গানগুলি শুনে আমরা কত আনন্দ উপভোগ করি, কিন্তু গানের কথা আমরা কেউই ভাবি না। শুনবো মায়ের আশীর্বাদে ছবির গান। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার শিল্পী নিজেই।

হাসি অতি পবিত্র, মনের মলিনতা দূর করে। এজন্যে হাসিকে অমলিন হাসি বলা হয়। কিন্তু এই হাসিও স্থানকাল পাত্র দেখে হাসতে হয়, নাহলে কিন্তু হিতে বিপরীত হয়। শুনব আমি সে ও সখা ছবির গান, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র। শুনছেন একই শিল্পীর কণ্ঠে শিল্পী শ্যামল মিত্র।

0: চুল পড়া দেখে
1: অনেক সময় বন্ধু বান্ধবের মধ্যে হাসি ঠাট্টা এসব চলতেই থাকে, তো এটাও একটা জীবন, সময়কে একটুখানি কাটিয়ে দেওয়া বা জীবনকে উপভোগ করা। শুনবো বিরাজ বউ ছবিটি গানটি।

গানটি লিখেছেন কালীপদ সেন এবং গানটির সুরকার কালীপদ সেন এবং সুরকার মনু সেন।

আমার জাদু করেছে এই দিন আমাজন জগাই কেমন গোড়ার প্রেমে পড়েছে জীবের প্রতি।

0: নাই মাথায় তোরেছে তার প্রেমেতেই পাতি তাকি জগাই মাথায় তোরেছে হরির চরণ পাবো বলে হরির চরণ পাবো বলে মন ভরসা করেছে
1: হরির চরণ পাবো বলে মন ভরসা করেছে মন ভরসা করেছে
0: লুট করেছে বলহরি আনবে বাজিল বাঁশুরি
1: লুট করেছে বলহরি আনবে বাজিল বাঁশুরি
0: এই আনন্দে নেচে গে রোজের।

0: লাগলো হরি লুটে বাহার লুটে মেরে
1: তোরা
0: মিঠাই ফুল বাতাসা সন্দেশ জোড়া জোড়া
1: মন্ডা মিঠাই ফুল বাতাসা সন্দেশ জোড়া জোড়া
0: লাগলো হরি লুটে বাহার লুটে মেরে তোরা এই তাহার মাঝে হাত বাড়ালো গজের মাধুর চোরা
1: তাহার মাঝে হাত বাড়ালো গজের মাধুর চোরা
0: লাগলো হরি লুটে বাহার লুটে মেরে ওই লুটে নিল কচি কাঁচা ঠুকে গেল বুড়া
1: ঠুকে গেল বুড়া
0: লাল হরি লুটের বাহার লুটে নেই।